0: কড়কপ্রায় গাঁদা ঢেঙ্গিউ সড়ক সীমা অতিক্রমণ না করো, সড়ক সীমা অস্থা এবং স্থায়ী সমালোচনার নির্মাণ না করো, সড়ক নালি ঠল তথা পানি নিকাস বন্ধ হন নদী, সবারি চলাউদা লেন অনুসার পালনা করো র করো, সবারি চলাউদা ট্রাফিক নিয়ম কু পালনা করো, সবারি সাধনা ঝুঙ্গি রপ্ন বসি রাত্রা ন করো, সড়ক ক্ষমতা ভন্ডা বড় ভার প্রয়োগ ন করো, জেব্রা ক্রসিং বাট মাতৃ বাটু কাটনি করো, সড়ক তৎকাল মর্মকুমার গড়ে করো, যাত্রা ক্রমা কু সমস্যা ভয় নদী প্রহরী খবর করো।
1: আন্তরিক মামিলা তথা কানুন মন্ত্রালয় কোশি প্রদেশ দ্বারা জনহিত জারি সন্দেশ।
2: আজ কতি দিন রে?
3: তিন দিন ভয়।
2: তিমলাই থাকা দিন? অজি ধরে ঠাঁমা মহিনাভরি ভাগ পাঁচ দিন ফরক ফরক ব্যবহার করি, কত ঘর বাইরে রাখি কত ঘর ভিতরে ফরক ব্যবহার করি।
3: শুনে নাউনি হইন কি সফা করে ভাল
2: জেসুক ভন মঞ্জেল চার দিন বার পছি পছি জেসুক গর
3: মহিনাভারি বেলা খানা নদি ভান্সা বা পূজা কোঠামা জানু নদি কে কুরা শুন নদি ই সব বিভেদ হা কার্য কানুন সংবিধান বিপরীত কাম হরলা ভন্ন ভাই কারবাই পহিল জস্তু ছিল অলে
4: হো তিমি ঠিক ভো বুহারী মহিনাবারী হা বা নহুদা সমান ব্যবহার হুপ এস্তো কাম সমানতা স্বতন্ত্রতা মহিলা হক বিরুদ্ধ এস্তো বিভেদ মানসিক শারীরিক জন্য হিংসা জোড়ি হচ্ছে কষ্ট নবুঝে
2: ভো ভো সসুরা বুহারী মিল্ন পর্দ মানে বুঝে অবদেখি করদিন হামিলে যে সিক্যৌ তাই ভনেক তো ভনে কে গর্ন হাম্রো পালামা জস্তো কা হুন্ছ র অহিলে
5: মহিনাবারীলাই মর্যাদিত বনাউ বিভেদ কমতি গর্নু।
6: নেপাল সরকার বিজ্ঞাপন বোর্ড।
7: এক ইউনিট রগতলে তিনজনা সম্মকো জ্যান বচাউন সকিন্ছ।
8: প্রত্যেক স্বাস্থ্য ব্যক্তিলে হরেক তিন তিন মহিনামা রক্তদান গর্ন মিলছ।
7: 45 কিলো ভন্দা বড়ি তৌল ভাইকা 18 দেখি 60 বর্ষ উমের সমূহকা মানিসলে রক্তদান গর্ন মিলছ।
8: রক্তদানলে শরীর স্বাস্থ্য রাখুনকা সাথে মুটু স্বাস্থ্য রাখন মদ্দত পুর্যাউছ।
7: শল্যক্রিয়াকো ক্রমমা বা দুর্ঘটনাপছি ব্যক্তিকো উপচারকো লাগি রগতকো জরুরি হুন্ছ।
8: রক্তদান বাহেক রগতকো অর্ক কুনে বিকল্প ছৈন।
7: রক্তদান জীবনদান মাত্র হইন, ইয়ো ত দানহরু মধ্যেকই ঠুলো দান মহাদান হো।
8: त्यसैले रक्तदान गरौं र अरूलाई पनि रक्तदान गर्न प्रेरित गरौं।